শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 19 আগস্ট বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সংঘাত নিরসনে একটি চুক্তিতে পৌঁছানোর 60 দিনের সময়সীমা শেষ হয়ে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে ইরানের তীব্র সমালোচনা করে গণমাধ্যমকে বলেছেন যে তার কোনো তাড়া নেই এবং তার কোনো নির্দিষ্ট সময়সূচিও নেই। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেছেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে তেহরানের সাথে ওমানের সমান্তরাল আলোচনা সম্পর্কেও ট্রাম্প সতর্ক করেছেন। তিনি হুমকি দিয়েছেন এক্ষেত্রে ওমান বাধা হয়ে দাঁড়ালে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালাবে। ট্রাম্প আরও দাবি করেছেন যে ওয়াশিংটন ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের সাথে একটি গোপন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করছে। তবে ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত একটি প্রতিবেদনে ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করা হয়েছে। এতে IRGC-র একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে সরাসরি আলোচনা নিয়ে ট্রাম্পের দাবিকে তার কল্পনা বলে অভিহিত করা হয়েছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি কয়েক সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয় তাহলে তেহরান হামলা চালাতে পারে। ওই কর্মকর্তা সতর্ক করে বলেন যে তেহরান এখন তাদের নীতি প্রতিরক্ষামূলক থেকে পুরোপুরি আক্রমণাত্মক দিকে পরিবর্তন করছে এবং দেশটি প্রণালী জুড়ে ও বৃহত্তর অঞ্চলে উত্তেজনা বাড়াতে প্রস্তুত রয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন 4টি দ্বীপের একটিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক সফরের প্রতি টোকিওর প্রতিবাদের ফলে তিনি জাপানের দূতকে তলব করেছেন। উল্লেখ্য, জাপান এই দ্বীপগুলোর মালিকানা দাবি করে। লাভরভ সোমবার সাংবাদিকদের বলেন, রুশ প্রেসিডেন্ট রুশ ভূখণ্ডে সফর করতে পারবেন না বলে জাপান সম্পূর্ণ অগ্রহণযোগ্য মন্তব্য করেছে। জাপানে এই দ্বীপগুলোকে উত্তর ভূখণ্ড বলা হয়। জাপান সরকার দাবি করে যে এই দ্বীপগুলো জাপানের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। জাপান সরকার বলছে দ্বীপগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অবৈধভাবে দখল করে নেওয়া হয়। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ে বৃহস্পতিবার জোর দিয়ে বলেছেন যে ঐতিহাসিক ঘটনা এবং আন্তর্জাতিক আইনের আলোকে দ্বীপগুলো জাপানের অবিচ্ছেদ্য ভূখণ্ড। তিনি উল্লেখ করেন যে দ্বীপগুলির বিষয়ে জাপান সরকারের ধারাবাহিক অবস্থানের সাথে পুতিনের এই সফর সামঞ্জস্যপূর্ণ নয়। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু প্রতিবাদ জানাতে রাশিয়া রাষ্ট্রদূত নিকোলাই নোজদ্রেভকে তলব করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত এবং জামাতা জেরেড কুশনার গাজা পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে হামাস এবং ইসরায়েলি নেতৃবৃন্দের সাথে বৈঠক করছেন। সোমবার তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেছেন। ইসরায়েলি সংবাদপত্র হারেজ জানিয়েছে, বৈঠকটি জেরুজালেমে অনুষ্ঠিত হয় এবং 3 ঘণ্টা স্থায়ী হয়েছিল। পত্রিকাটি বলছে এতে বোর্ড অফ পিসের সদস্যরাও অন্তর্ভুক্ত ছিলেন। উল্লেখ্য, বোর্ড অফ পিস হল গাজায় অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা তদারকির জন্য ট্রাম্পের গঠন করা একটি বহুজাতিক সংস্থা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে নেতানিয়াহু এবং বোর্ড অফ পিসের মধ্যে গভীর এবং গঠনমূলক আলোচনা হয়েছে। এতে বলা

হয়েছে উভয় পক্ষ গাজা নিরস্ত্রীকরণ এবং অসামরিকীকরণ বিষয়ক একটি গ্রুপ সহ একাধিক ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে। হামাসকে নিরস্ত্র করা এবং ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহারের বিষয়ে গত মাসে বোর্ড অফ পিস একটি রূপরেখা প্রকাশ করেছে। তবে নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে ইসলামী দলটি সম্পূর্ণভাবে নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে না। উল্লেখ্য, কুশনার এর আগের দিন বর্তমান হামাস নেতা খলিল আল হায়ার সাথে মিশরে সাক্ষাৎ করেছেন। পরে ট্রাম্প ফক্স নিউজকে বলেন যে ইসরায়েলের গাজায় হামলা করা উচিত নয়, কারণ হামাস অস্ত্র ত্যাগ করতে রাজি হয়েছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরীয় নেতা কিম জং উন তার আলোচনার আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেছেন, তবে বিস্তারিত কিছু তিনি বলেননি। দক্ষিণ কোরিয়ার বিষয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করে বলেছেন, দেশটি ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে রাজি হয়নি। তিনি সোলকে স্মরণ করিয়ে দেন যে যুক্তরাষ্ট্র আপনাদের কিম জং উনের হাত থেকে রক্ষা করছে, এবং উল্লেখ করেন যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রকে সহায়তা না করাটা অদ্ভুত। রবিবার ট্রাম্প বলেছেন, দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া পিয়ংইয়াং এর প্রতি সম্পূর্ণ অনুপযুক্ত এবং বৈরী সংকেত পাঠায়। তিনি আরও বলেন, পরবর্তী দিন থেকে শুরু হতে যাওয়া যৌথ মহড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার জন্য তিনি পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিনের অংশীদারদের চেয়ে শত্রুদের স্বার্থকে ট্রাম্প বেশি প্রাধান্য দিচ্ছেন, এমন সমালোচনার জবাবে তিনি কি বলবেন জানতে চাওয়া হলে ট্রাম্প জোর দিয়ে বলেন যে তিনি পরিস্থিতি আরও নিরাপদ করছেন। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা কুমামোতোতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন সপ্তাহ পরেও 3,000-এরও বেশি বাসিন্দা এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছেন, আর অন্যরা তাদের গাড়িতে বা ক্ষতিগ্রস্ত বাড়িতে অবস্থান করছেন। 28 জুলাইয়ের ভূমিকম্পটি জাপানের ভূকম্পনের স্কেলে সর্বোচ্চ 7 তীব্রতার ছিল। সোমবার দুপুর 2 পর্যন্ত এই দুর্যোগের সাথে সম্পর্কিত বলে মনে করা মৃত্যুগুলো সহ মোট মৃতের সংখ্যা ছিল 39। ভূমিকম্পে 31,951টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে 1,449টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। 70টি নির্ধারিত আশ্রয় কেন্দ্রে এখনও 3,053 জন মানুষ আশ্রয় নিয়ে আছেন। অন্যত্র আশ্রয় নেওয়া বাসিন্দাদের সংখ্যা নির্ণয় করা কঠিন, যার ফলে সাহায্যের অভাবে আরও প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। জেলা সরকার পৌরসভাগুলোকে এই ধরনের বাসিন্দাদের অবস্থা সম্পর্কে জানাতে অনুরোধ করছে, যাতে তাদের সহায়তা প্রদান করা যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নগর উকি ও ইয়াতসুশিরো এবং হিকাওয়া শহরে প্রায় 7,380টি পরিবারে পানীয় জলের সরবরাহ নেই, তবে চলতি মাসের শেষ নাগাদ এই পরিষেবা পুনরুদ্ধার করা হবে বলে আশা করা হচ্ছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।